যো দিশে শোষ রোগী রোগ রহত মেরা সতগুর যোগী। মনুখ রোগ হ্যায় আর এ রোগ দো হিসিয়াঁ বিচ প্রগট হোন্দা হ্যায়। তন দে তল তে রোগ বন কে, মন দে তল তে সোগ বন কে। তো ক্যা জীবন ভর রোগ তে সোগ বিচ জীবনা হি মনুখ দি প্রলভদ হ্যায়, মনুখ দা ভবিষ্য। এহি মনুখ হ্যায় রোগ বিচ জীবে, সোগ বিচ জীবে। চিন্তাওয়াঁ তে ইতনি পীড়া নে, ইতনা বোঝ হ্যায়। ধন গুরু অর্জন দেব জি মহারাজ নে এক বড়া সুন্দর উদাহরণ দিতা হ্যায়। গিরন্ত গির পতিত পাতালং, জলন্ত দে দী বৈশান্তরে। কোই মনুখ বহুত পাহাড় দি উচ্চী চোটি তাঁ গির রিয়া হে, হাজারাঁ ফুট দি বুলন্দি তাঁ থলে গির রিয়া হে। গিরন্ত গির পতিত পাতালং, জলন্ত দে দীপ বৈশান্তরে। জ্বালামুখী অগ বিচ গির যায় ওর কোই জিন্দা জল রিয়া হে। বহন্ত অগা তোয়ং তরঙ্গং, অথাহ সাগর দিয়া লহরাঁ বিচ গোতে খা রে হবে, ডুব রে হবে। বড়ি বুলন্দি তো গির রে হবে, জ্বালামুখী অগ বিচ জল রে হবে, ডুব রে হবে। ইস নাল যো শরীরক তে মানসিক পীড়া হুন্দি হে, বহন্ত অগা তোয়ং তরঙ্গং, দুখন্ত গ্রহ চিন্তা জনমন্ত মরণ। ঘরেলু চিন্তা, জগত দি চিন্তা, পরিবার দি চিন্তা, আর্থিক চিন্তা, এ এসি হ্যায় মহারাজ কেন জেসে কোই পাহাড় দি বুলন্দি তো গির রে হবে, জ্বালামুখী অগ বিচ জল রে হবে। ইয়া ফির অথাহ সাগর দিয়াঁ লহরাঁ বিচ ডুব রে হবে। ইঞ্জ কহ রো মনুখ দা পতন হর বকত হো রে, হর বকত গির রে। কেন যাত্রা তে চড়াইয়াঁ বিচ আউঁদি হ্যায়, নিমাণ বিচ তে পতন হ্যায়, গিরাবট। পানি নিমাণ বিচ যা রে সাস্তে কেন গির রে, গির রে। জিন্দগি নিমাণ দি তরফ যা রই হ্যায়, যাত্রা তে ও আউঁদি হ্যায় জদ চড়াইয়াঁ দি হোবে। জদ কোই চড়দা হ্যায় এক অঘট ঘাটি রাম কী, তে চড় রে ও কবীর। কিসে হদ তক মনুখ দি জীবন শক্তি নিমাণ দি তরফ যাবে কাম বনদি হ্যায়। জীবন শক্তি উচাইয়াঁ দি তরফ যাবে রাম বনদি হ্যায়। রাম রস তে কাম রস ইঞ্জ কহ লো বুলন্দি তে নিমাণ হ্যায়, নিমাণ হ্যায়, নিমাণ হ্যায়। ইস পতন দি থোড়ি জিয়া দের লই তে লোড় হ্যায়, তাকে খেয়াল আ যায় চড়াইয়াঁ তে চড়না। যদ শক্তি নিমাণ দি